আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দাসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے فانو ویدال واشف اکلان کی بیان اہرنگ دین خلاص کو اہرنگ الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহি কালেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাগ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহিদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি باطل مگون ایک کی باویگن تیبے ماں اللہ کے کی بیان الکن خلاص کرا حالو اللہ کے کی بیان الکن کر مشا نماز قائم کر مشا زکات دینم منوی ایبا می ہونا امر نو ویو قیامت دوہون اللہ بدل کرن تے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کر من انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی یکی تیبا میہن کرے کم میہ کنم ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو

আল্লাহকে ওয়া ফাশুগা এবাহি আল্লাহকে দিনুগা হিফাটা আসে আদি ওয়াকি ওয়াকিবে নুগান্না আসে আদি থিয়াবা মিহুং এব্বায়কো আনেব্বায়কা আদাওয়া তেরিং খামগা ওয়ানিকুং আল্লাহ থিয়াবা মিহুন না দিব্যি নিয়মে থিয়াবা মিহুং হাঁদুমা করা আসে একলাঙ্গ থিয়াবা মিহুঙ্গে হিত্তং একুরে কুরবি দিং একলাঙ্গে দিব্যি নিয়মতুগে সববুং থিয়াবা মিহুন্নি আখুন থাকে খামগা বিজ্জয়ী মুয়ে আদি থিয়াবা মিহুন নারখাগে বালুগণেগে তুম ফেমতিগা বি মুয়ে দিং একলাঙ্গে থিয়াবা মিহুং এইন সালামে কুরবি আল্লাহ একলাঙ্গে আয়ত থিয়াবা মিহুন বয়াং খো দিব্বনি এফদাইনে এই থিয়াবা মিহুন তেদুমাগু দিবিগত মট্টকায়।

আদি হেয় খান্তকং আমরুকুরা আদি নুব্যা খান্তন নহি কুরা বয়ক থিয়ব্যা মিহুঙ্গে তেরেম ওয়া হুষিতমে এউরেন নাকি হাম দিন্নওয়া নে মিহুন্নে।

0: আদি এউরেঙ্গে মুন তং আলিউগেন দিয়া মি হুন দন্নাচ ফাহে এউরেম বানি আল্লাহ গে রাহমত গে এউরেং এ রাহমত গা আবদ দেমিতি বে হুটে
1: تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين
0: اي الله কে আয়াতকে হক গতগাতি মন রসকলাগে খলেগে ফানং এ আয়াত কিয়া দিবমে আদি এভস মখলুগকং আনিয়া দিবমক আল্লাহ ইরাদে নকরবতে

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم.
1: السلام علیکم.
0: ادوگے راجے می پروگرام اڈوسوا ایم ای ہن تیرنا ور باجے ور ہندنا کنگ دمون ادوگے راجے پروگرام کی می دمی بدل کرنے الگن نسد
1: ادے الگن شاہما
0: ادوگے راجے می پروگرام کی دیرے ول مائی کی دائرہ تا کوم بینو وانی مہم معلومات ہن منا لا گن گنس تے پروگرام تے ہکر ہن ہر فیا وا کوم می دہ کیس ہندونو سٹوڈیو ایم باگتن الگن می پروگرام می گنس تے نی دے می دوگے پروگرام بے سما می گڈی کے تیرے گ کوری دائرہ می دوگے پروگرام گ بس مہم بات کن ای بہ ہیمنے
1: এগতং হালি ফুটিম কাউন্সিলং কুরিয়া গেন্দা জামায়েত তেরি কামগে কোস মিবা এবেস পালালানা আদি কাউন্সিল কাপ রাইজিং স্টার স্পোর্টস টুর্নামেন্ট তেহা 26 মিবা এবেস আলগন মেম বালালানা এগে ইতুরুং খিদমতগে তেরেন হুলুমালে হসপিটাল গা আলা ফেশি খিদমত তক বেস তিবেফলনা হামে আলগন মেম গেনস্তেনা এগে ইতুরুং মিয়াদগে মে খাসা একান্তা কামগাওয়া মোলডিস ট্রান্সপোর্ট এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি এমটিসিসি ইন কুরিয়া গেন্দা হুনাওয়ারো এপ্রিল apprenticeship program de ha sabbi huge maulumat tawasti befrna hame genestena
0: ade shaha mai fa kurevi gota meduge mauluba galgan me baladani honawaro apprenticeship program den me program ke hama diwe hizwanu barwer kurwa masiketuge meadaina benumwa funni honar tarike kurumge maksaduga Maldives transport and contracting company mtcc in kurie genda program den meduge hama mauluba ga me program agule gotun te befrna muhim maulumat ke genesten algan me masike kurana দেখ আমার সাহায্য মেয়ে গেতেরং আদুকে রাজ্যে প্রোগ্রাম গাহি মেনে ব্যামি আবাসকালিয়কম মে ব্যাগ অর্গন মেং মৌসুমি মাওলোমাত গেতেরং এবা গেনেস্তেং মে গেজেট কা গানুনি গতেরং সাহায্য কফাওয়াল দিউন তহকে মাওলোমাত তবেস আদে গেতেরং হাম প্রোগ্রাম গাহি মেনে আদুকে খাস মে ব্যা এ ব্যাগ হারগন মে মে বালালানি কাউন্সিল তকং এ দোহাকু কোরিয়া গেন্দং হাম জেফা কাঙ্কম গে মাওলোমাত
1: মি হুরিয়া বাতক কায়কু কুরিয়া দানি ওয়ারং হিগ্গামু রীতি লাভে কফা
0: এ মালগুন মে প্রোগ্রাম মি ফাশানি হিগ্গাম রীতি লাভে কফা

0: akbar, Allah akbar e gwalevu ma eko den tibbe vi timbe kalum ves engadakun Allah akbar, Allah akbar e gwalevi. Dandehla e ve rangalwani e odi embure alibebeya hasana debeng oditere rangala tahir kollashe. Timbeinge masakke mihuri feshifa heng hiwe. Alibebe ekkala duahu bunuvi fadeng ambidarin gwaage miraj dukofa danvi miharu e. Muhammad Takurfan odi deela levvi tang ফেনিলেভিমা আলি তাকুরফানো দিরমাকলগা হুননওয়াফা গোয়ালিয়ে মোহাম্মদা কোয়ফুলায়ে কুরমাগুং আওয়া দেবেতো বলমাড়ে আলিবেবে ওডিয়াগেন দাতুরু কুরান এতেরেগে মাগে মিহারক আমানে নুয়ানে মিওডি আমবুরা দাতাম বায়কা ফেনিগে নুয়ানে ওয়াহুরি রঙ্গলাশে উতুরগে ওয়েবারে এহমভিমা ইরোসেম ওয়ায়রা রশদ দেবেতো বলমাড়ে দণ্ডহেলায়ে দেতিন ফরঞ্জিয়েগে হাশিগণো কাশিদু মচ্চ দুকল্লাশে ওডিগে তিন হাতর মালেবেস এল্লালাশে কলোফুম্মিয়াগে মোহাম্মদ তাকুরফান নুকুন্নেভি কাশিদু কাণ্ডং ইরমতি ফরাত বেরু কাণ্ডাশে ওয়ায়া ওয়া এককলা কলোফুম্মিগে হর দুয়েলিগা কাশিদু কাণ্ড হুরাসকুরাবা ফাদিপ্পল মতিন বারাবেলি কাণ্ড হুরাসকুরাবা মিলাদুম মাডুল বেরুন তিলাদুম মচ্চা গস কেলেয়া দপ্পরা দেতেরেন ওয়াদেগেন ইরোসসেনিকং উতিমা লাফা ওডি হাইয়ার কুরিয়ে দেন ইহাতর কলুম ওডিন ফাবন্নওয়াগেন এগগমং আরুবা মিসকিদ্দশ দুরুয়ে মোহাম্মদ তাকুরফান ইমাম ও ইশা নামাজ আদায় করাবা ইস্তিহারাগে দেরাকুয়ে করাবুমা ফহ ভিতুরিগে তিনরাকুয়ে করাবাগেন মিসকিদ দরমচ্চ নুকুন্নওয়া আলী তাকুরফান বুনুবিয়ে কুদিননেবে কামে কুরআন উলে কমমে বায়কামমে এমমে ফুরাতমা ওয়ানি এ কুরআন উলে কামে গাস্তুক নিয়েগগতুমে আদি দেমিহ কামে কুরআন উলুনাস এগে তেরেন ভেরিয়ক ওয়ানি এগে কাশাওরওয়েগেন হুন্নাশে হাসান তাকুরফান কিউবাফিয়ে আহরমেন কুরআন মিউলে কামাকি মারাসকলাং ইরাদু ফুল কুরেভিয়া কাফর ওয়েরিকান আবাদুগে আবাদা রাজ্যেন ফুহেলা ইসলাম দীনুগে ওয়েরিকাম মিরাজ আমরালুমে দেন তিমবেন ওয়াহাকা দক্কওয়াফা আলি তাকুরফান ফেনিলেভি গোতা মিমাসাক্কাতুগা উলুবুমুগা এতিমবেন কুরে ওয়েরিয়কা মুহাম্মদ তাকুরফান ইসকুরাবা এতাকুরফানুগে আতুগা হিফা সালাম কোফিয়ে দেন আলি তাকুরফান দেয়াম মচ্চা নঙ্গাওয়া দোয়া কুরেভিয়ে ইয়া রাব্বা কালাকোয়ে মিতিবি ইবা রাসকলাঙ্গ দীনা নাসরুদ্দিনমান নিয়েগ্গে ভেরিয়কা তিম্মি হুন্নে ফাহে আলমেন্ন নাসরুদেব্বা দীন ইজ্জত তেরে কোরাব্বা মিতিবা মিহুঙ্গে উমুরু দাম্মাওয়া আলমেঙ্গে ব্যা গিন কোরাব্বা দিবেহরাজ্য ইহুয়ে সালামে কোরেভি ফাদেন কুফুরু কামুন সালামে কোরাব্বা ফান দেবে মিয়ফহগা কালো আলী খতিবু তাকুরফানা হুসেন খতিবু তাকুরফানুগে মহানাকারিয়ং হুট্টিলাব্বা ফাতিহা কিউব্বা আদি মুলি গবরুস্তানাবেস ফাতিহা কিউব্বা আওয়াসাবহা গেদোশ দুরুয়ে ফাতিমা ফানা মোহাম্মদ তাকুরফানুগে আম্বিকামলুং আমিনা ফানা কুডদারি কালুন্নাগেন অতিরিমচ্চ নুকুন্নাওয়া মিবা মিহুং ওডিয়ং আরুব্বা ওডি ফুরাগেন এ নুকুন্নানি এগ্গামুং হাতা গোম ফেশিয়ে উতিমু তিম্মেন কালো ফুম্মিয়াগেন দিয়াই মালিকাশে উতিম ওডি মালিকা ভেন্তাম মালিকু মিহুং দেখি ওডিদশং আয়েস হাবারু আহা মিবা মিহুং উফা ফাগতিকামা তানওয়াসকামুগা এগে তিম্বেন্না বদ্দলুকো ওডিং আ মিহুং রশ বালা এরশুগা ওয়াজামভেরি কোফিয়ে এগে তিম্বেন্নং এমিহুং হাদাদিন গেক কিয়ানি দিবেহি গণ্ডুয়ারে উতিমু তিম্বেন মালিকা দুরুবীরু রশুগা দীনান নুলেভিগেন রাজ্য দুকং আস্তিবি বায়কু তিব্বে কোলুমডুল তিমর ফুশি মুদাভেরি ভিয়ফারি ওডিদুব্বা এব্বণ্ডু দেবেন এমিহুং কারিয়া দাতুরুকুরা ওডিগা আরবি কারিয়া দাতুরুকো মক্কা এগোস হাজ্জুয়েগেন মদিনা এভেস গোসফা এম্বুরিয়া মগুমতিগা পোর্চুগিজুন রাজ্য হিফাগেন তিবি হাবরু লিবিগেন রশন নুগোস তিবি মালিকুগে এই আলি হাজিয়া হাসান হাজিয়ে দেমিহুন নাকিয়েস হাসিগণুগা ওয়ারুহুরি মুলিং আদি জুয়াংকাম ফুরগাস দিফা নুদা বাইকে এমিহুন নাকি লোনসিগি হেভিকাম ফারিতাইফা তিবি দেমিহুনে মি দেমিহুন মোহাম্মদ তাকুরফানা বদ্দলুকো দীনা নসরুদ্দিনুমুগা জানু দুব্বালুমা বাইয়াত হিফিয়ে তুফাশানা মকরুয়েরে রেবুন রাওয়া তিলদুমচ্চ ফোনুই পোর্চুগিজ অফিসারুঙ্গে গাতু উতিমু তিম্বেঙ্গে বোতকা মাস্কণু ওয়াকিকোগ্গেন গেনাউমা ফোনুব্যাগেন মি তুফাশানা হুন্নানি ওয়ারাবোড উফলেগ্গে ইসলাম দীনা ইদিকলো নুব্যাক অন্তত্ত কুরুমুগা এনা হুন্নানি আন্দিরি আন্দিরি নব্রে মা কুরিগে মিহেন হুট্টা মালেয়া কাশিদু দোঞ্জকুং এ হাবরকি তিলদুমতি মালে আন্নং এ আঙ্গমতি মাসোডিয়ে মিদিয়া বুধবিলেরে জেহুনু কোলিগেণ্ডুগা কাশিদু ক্যারিয়ে ফেতুনু হাবরে ওডিগে বাই তাকেচ্চা মারোয়ফা তিবি দোম্মিহুঙ্গে দেতিম মিহুন কাশিদু লাগ্যাফিয়ে তুফাশনায় মিহবর লিবিগেন আন্দিরি আন্দিরিঙ্গে ফ্যাম্পুলু দেখি এওয়াহকে ইব্বাফা ওয়ারং হিতামা ফাড়ুক লোলুং করুণ হরুয়াফা দেন্নেবিয়ে কোম্মে গোতে ভিয়াস লসনু কুরব্বা তিলদুম্মতিগে বেরিকং সামাল কুরাণে মিহকু ওয়াণী ফোনুব্বন নুন্তোয়ে এ ফোনুব্বা মিহকা একিগা নিকমতি আলাওয়াণী ফোনুব্বাশে ඇයි එතංගා එතිබ්බෙවි කඹාස රණිකලේගේ ෆාණා සිත්තිමාවා රණිකලේගේ ෆාණා දෙමෑ කඹලුන්නාගේ මාලයව මෂේ දෙන් ඒගේ දෙමෑ කඹලුන් එතංගා තිබ්බෙමුගේ බේණුමෙන් නෙතෙන්නොන්තෝ ඒ දෙන්නොමුන් අඳිරි අඳිරි මුඤ්ඤේ තියබුණා සිත්තිමාවා රණිකලේගේ ෆාණු මාලෙගෙනවමකී අහරමෙන්ගේ රස්කම නොරක්කාතරි කමෙක් කමුගා වියසෝරෝති අංගාෆේ ඒනා අංගවාෆා හුරි එසාතුගේ බස්තාකී දොගුවා එච්ච නූනේ තුෆාෂණා දන්නවාෆියේ එහෙම් වීමා දෙන් ඔති හම අලගොඬ එකමනායා ඉඳගෙන් එතාගේ වෙරිකන් සලාමක් කුරාන් එතාංගා හුරුමෙ රංගලන් හබර්තන් ඔලොන් ෆිලාන් දෙන් ඉහන් හුන්නාෂේ අඳිරි අඳිරි බුණුව වීමාවෙස් තුෆාෂණායකන් නුහුන්නේ උනේ උතේමු තිම්බෙන්ගේ කංකම් මුලින් නිමිගෙන් දියේයි කමාමෙද ඒනෑන් එව්වෙ ශක්කෙන් නැතේ දෙන් එකි ගොයිගත වාහක දක්කමුන් ගොස් තිලදොම්මච්ච දියුමුගේ හුද්දවෙස් ඒනා හෝදාෆියේ දතුර තయ్యారుමගේ ගොතොන් සිත්තිමාවා රණිකලේගේ ෆානෝගේ කෑවැණෙ මතීගේ හෙදොන් කොළතකෙව්වෙස් තయ్యారు කුරියේ ජිහාද නුකුන්නේ ಉತಿಮು ತಿಂಬೈ ಮಲಿಕುಗ ತಿಬ್ಬವಾಗೆನ್ ಎದ್ದುವಹಕು ಹೆಂದುನು ನಾಸ್ತಾಗ ತಿಂಬೈನ್ನ ದಂಡಹೆಲ ದೆಹಾಜಿನ್ ತಿಬ್ಬವಾಫಾ ಮೊಹಮ್ಮದ್ ತಕರುಫಾನ್ ಬುಣುವಿಯೆ ರಾಜ್ಯಗ ತಿಬಿ ಅಹರಮೆಂಗೆ ಮೀಹುನ್ ಗೆನವೇತೋ ಉಳೆನ್ವಿಯೆ ತಕಂದುಗ ತಿಬಿ ಅಲಿ ಬೇಬೆಗೆ ಆಯಿಲಾಯ ಬಾರ್ಷುಗ ತಿಬಿ ಬಯಕ ಎದ್ದತುರಕು ನುಗೆಣವಿದಾಣೆ ಅಹುರೆನ್ನ ಫೆನ್ನಣಿ ಅಲಿ ಬೇಬೆಗೆ ಆಯಿಲಾ ಪುರತಮ ಗೆನವೇತೋ ಬೆಲುಮೆ ಸಿತ್ತಿಮಾವಯ ದೆರಗೊತೆನ್ ಹದಾಕ ತುಫಾಷಣಾಯಕ ಫಸೆಹೆನ್ ನುವಾಣೆ ಬುಣುವೀಮ ಅಲಿ ತಕರುಫಾನ್ ಬುಣುವಿಯೆ ಮೊಹಮ್ಮದ ಕೊಯ್ಫುಳಾಯ ಮೀ ಹಂಗುರಾಮೇಕೆ ಅಂದಿರಿ ಅಂದಿರಿ ಗೆಲ್ಲುಮೆ ದೇವೇತೋ ಬಲಾಣಿ ಫುರತಮಯಸ್ ಕೊಕ್ಕೆಶೆ ವೀಮಾ ಬಾರು ಅರಾಣೆ ಹೆಂ ಹೀವಣೀವಿಸ್ ಫುರತಮಯಸ್ ಬಾರಶೆ ಎಹೆಂ ವೀಮಾ ಬಾರಶುಗ ತಿಬ್ಬೆವಿ ದೆಕಮಣ ಫುರತಮ ಗೆನವೇತೋ ಬಲಂ ವಿಯೆ
1: ಮೇದುಕೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗಮಗನಿಸ್ತೀನಿ ಗಾಫ್ದಾದ ಹೊರಳಿದ್ದು ಮೊಹಮ್ಮದ್ ಜಮೀಲ್ ಲಿವಾಫಾವಾ ಬುಡುತ ಕುರ್ಫಾನ್ ಸಿರಿ ಸವಾದಿತ್ತ ಮಹಾರದಂ ರಾಜ್ಯಕ್ಕೆ ಎಮ್ಮೆ ಮತವರಿ ಕೌಮಿ ಬಫಲ್ ಬುಡುತ ಕುರ್ಫಾನ್ ವಾಹಕೆಕಿ ಮೊಹಮ್ಮದ್ ಜಮೀಲ್ಗೆ ಯೋನ್ ತೆರಕಮ್ಗೆ ಹಾಸ ಮಸೆ ಕಥೆ ನಿವಾಹಕ ದನ್ನವಾದಿನಿ ಹಾದಾಲ್ ಕುರ್ದು ಫುಶಿ ಚಂಪಾಗೆ ಮೊಹಮ್ಮದ್ ಆದಂ ಬಾಜೋರಿ ಕಮ ಉಫಾವರಿ ಕಮ ಎಮ್ಮೆ ವಕೀಲ ವಸ್ಸಲಾಮಲೇಕುಂ.

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতি কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু বারগডি দিহা মিনিট কমিগেনিস্তেনি মেদকে মেন্দুর নমাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহু।

গোতং এউরেঙ্গে দূত খুঁ অলুয়ালা বাদল খোল্লাগিম ফতুং খিয়া দে বয়কু এউরেঙ্গে তেরিম বা কঙ্কশরে এই ফতুম বাইখম গান ওয়া হাল গে আদি এই আল্লাহ গে হাজরতুম বাওয়া লিবি ইচ্ছে খম গা এউরেম বুনেতে এই আল্লাহ গে হাজরতুম বাওয়া লিবি ইচ্ছে খম গান ওয়া হাল গে আদি এউরেন দেনে তিবে আল্লাহ মেদু দোগ বাস্তব বুননিয়ে

আল্লাহ ওয়াহী করে বিথে দিবস ফুলে ফাহে বাতল মগুং ইকিবাবে হাকুগে মগত তাবাবে গিমবা ইব্রাহিম গে ফানুং গে দীনা তিয়াবামি হুন তাবাবাশে আদি একলে গে ফান মুশরিকুং গে তেরেকুং বিবডাগিন ওয়ে

0: আল্লাহকে ওয়াফাসুগা এবাহি আল্লাহকে দিনুগা হিফাটা আসে আদি ওয়াকি ওয়াকিবে নুগান্না আসে আদি থিয়াবা মিহুং এব্বায়ক অনেব্বায়ক আদাওয়া তেরিং খামগা অনেক আল্লাহ থিয়াবা মিহুং না দিব্য নিয়মে থিয়াবা মিহুং হাঁতমাকুরা আসে একলাঙ্গে থিয়াবা মিহুঙ্গে হিতং একুয়ারি কুরবি দিং একলাঙ্গে দিব্য নিয়মতকে সববং থিয়াবা মিহুন্নি আখন থাকে খামগা বিজ্জয়ী মুয়ে আদি থিয়াবা মিহুন নারখাগে বালুগণেগে তুম ফেমতিগা বি মুয়ে দেং একলাঙ্গে থিয়াবা মিহুং এইন সালামে কুরবি আল্লাহ একলাঙ্গে আয়ত থিয়াবা মিহুন না বয়াং খুদ্দিবনি এফাদাইনে এই থিয়াবা মিহুন তেদুমাগু দিবিগত মট্টকে
1: ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র।

গোয়া আদি হেউ খান্তাকাং আমরুকুরা আদি নুব্যা খান্তান নাহি কুরা বায়াকো থিয়াব্যা মিহুঙ্গে তেরেম ওয়া হোসিকামে এউরেন নাকি হামা দিন্নওয়া নে মিহুন্নে।

0: আদি এউরেঙ্গে মুন তং আলিউগেন দিয়া মি হুন দন্নাচ ফাহে এউরেম বানি আল্লাহ গে রাহমত গে এউরেং এ রাহমত গা আবদ দেমিতি বে হুটে
1: তিলক আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন
0: এই আল্লাহ গে আয়াত কে হাক গত গা তিমন রসকলাগ খালে গে ফানং এ আয়াত কিয়া দিবমে আদি এভেস মখলুগ কং অনিয়ায় দিবমক আল্লাহ ইরাদে নুকরবতে

0: আদি উড়ুতগা ওয়াহা ইচ্ছে খায়, বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে বডিগেমবানি আল্লাহ হাসে। আদি এমমেহা খান্তার রুজু আকরাবা হসি আল্লাহগে হাজরত হাসে।
1: কীরিত কুরআনগো দিবহে তরজমাইন দেমমে মিগেনেস্তিনি সূরাতু আল ইমরান হাইদ্দিয়া ফাসওয়ানা আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে সাতেকা নুওয়ানা আয়াতুগে নিয়ালা তরজমা বিদাড়ু দিবফা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ।
2: দুনিয়েগে হাতারু বিতুন
3: রাজেগে উতুরা দেখুনুম
2: খবরা মাউলুমাত
3: হুট্টু মেন্নেতি সাভিস গডিরু
2: দিবহে রাজেগে আডু
3: ইংহা সতস্তে কালিস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েব আড্ডানুয়ে মেগা হার্টস FM ব্যান্ড
4: ফোনি কারুনা
5: অনেকাস বাপ্পা হুট্টালি ফালকে লিবে হাসকান দিয়ে ইতুর বমুন্নে
4: মাম্মা বাহাক
5: পেন লিবে হিন্দু মা বানুং তোলে মুং এদা আইরু হিবে
4: জখম
5: ইয়া হগ দুনু কঙ্গুলে কন্নুমা রয়ফাওয়া আড়কুন সৌদিয়া বুন্নে
4: মিফাদা আসারুগদ রীতি বাহাকত দিবিরাজ্য গাড়ুগে ইউটিউব চ্যানেল মিহারু আডোসওয়ালে ফেরে দিবিরাজ্য গাড়ুগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলাবা।

0: أريد له برنامج أدو سوم عندو أهم أنترن الكاس مرحبا دنا هذا مي هفتاح برنامج كي تبي فينا بدل كروم إذا نه ألقون روكية
1: ألو بن شاهما مي هاران الكاس ما تيجي هون تريك أقولي فا السلام عليكم
2: وعليكم السلام
0: كباكين التوهال
2: الحمد لله
0: كباتو سؤالك
2: مي هار ألقون ده إبدة سؤال فرضنا سؤالك ألقون ده مي
3: হুন্নি আমুক বাই মেহুগে উমরা এক নাগাত নুনি উন তাকে হেন তো হুন্নি উফুলিফা হুন্ন তান তান কল কল কো দাগ বাই সাহার এক বার দন তান কল মাতি বি ইমা নুনি হাকুর খা কাম
2: বড় দি কম বসরে
3: হাকুর মাতি বে এক কাম মে ফাগ বে তো এক
2: কাম
3: বাই সাহার হাকুর হুন্নন দা বেস এক হাল এচি তা কুড় কো গিনা বেদানে দেন ভাই মিহু আই দি গো তুমি সাদে মি কিলি ফেদ তন তাগে সুরে তো
2: চলো
3: কিলি ফেদ কা তন তাগে সুরে তো আই
2: কিলি ফেদ দর গো হন না হেন হিন নো
3: নুরে দেন উফলি ফে হন না ভাই ফার এ মেশিন কুং এচি তো
2: বি মেটি গে মান্ডো গে বড় বড় কাটি গে
3: মেটি বিরুয়া লেবে না দেন উন্দ গো ওয়ান না
2: উন্দ কো দেন নো এ গো তো দে কো দেন হন না চি
3: এতে বালালাফা কগিনাবলনা মিউনি হিরুয়া কাকামে বন্না এ ফারওয়া কুরদানে
2: এ হিরুয়া
3: এ নুনিয়া বেহতেস রঙ্গলওয়ান
2: স্যার আনেতোয়া দেখি আলুগন্ডকে তাগ উড়হলম পেরিয়া মত্ত গাগনক আইঞ্চি নুনি আঞ্চি ওর দেখাগস মিহুননে আলু খুদারা সঙ্গেস দেন এতাগ হাঙ্গন্ড হন্ননে ora sakara gotoka kidiya ek jehiliya etanon hangoske haja ko eta
3: fa dula veto sir fa dula veto
2: fa den kommesor ka dula ve ekam ko e
3: gina far eh mani kommesor ka ek ka ko den tiri le daur kuraru le jama wa khal gote bima e hangadu ke kule badal annani ehm ekama visnala
2: kitam fa dola ve komma sora ka fa dola ve ma fa macha
3: ya ehm
2: ma macha dagan o so dagan otin erpar ragalu den doctor bada alone kidney patient doctor is alone hoya bag badam gendane mi hatana bas ena stadi ma bodu an kitchen
3: ಮಾಗತಿಗೆ ಹಂಗಡು ಕಪ್ಪೆ ದುಳವಿ
2: ಯಾರಗೊನೆ ಓಕೆ ವಾಣ ಎವರ ದುಳವಾಣೆ ಪೆನುಗ ಮಸ್ತದ ಉಳೇರುವ
3: ಹಾ

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كروا اكلاغ كي بيا الكن كروا شف انسانا كي بها عمل ادي مدلون كروا صدقات كي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی یکی تی بامی ہن کرے کھم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলুকং কুরমুগা ইহিং এফএস ফরাতাকা শারীক নুকুরা হুশ কামে হিদায়াত

0: আল্লাহ ফাবা উম্মতুগে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এ হুরিহা মাতিবেরি শরফাকা একুগা বেস ইস্তিগফার কুরমাং আমর কুরবুম কুরমি দেনে ফাদে আলরমেন ফাফা কুরবে মিহুং তা আবদ ইস্তিগফার কুরমাকি এই আল্লাহ তাআলা আলরমেনকে কি ব্যাং মি আঙ্গাবা এঙ্গে উমাকি
1: মি ইস্তিগফার কুরম গবা কনঙ্গনে ফবাব গমি গেন ইস্তিগফার ফা নিসা সূরাতুকে হাওনায়াতু গা দিফাফ ফুসবং এদি আল্লাহ গাতরত কালিফান দন্নওয়াশে আদ হামকশরং গিনে গিনে ফাফ ফুসসাওয়া রহিম অন্ত কলকম গা আল্লাহ ওডিগিম বে এই কবাত এতন গা রহিম অন্ত কলকম গা নত গিনে গিনে ফাফ ফুসসাওয়া কলকম গা ইকলাং মি ওয়াকং কাশওয়ার কম মডিকেম ওয়াকম গামি আসো বাসফলা মে এ শরহে কি আসো কিনতো গিনা গিনা ফাফু ফুসসমে কি মানে কি কম
0: আদালন মেন কিরিত কুরআন গে আয়াত তক বালায়রগা কিরিত কুরআন কি এ মুজিজাত কি বাহু গে মুজিজাত ইনগে কিরিত কুরআন কি নবী আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা লেবনু দেউম ফেশগেন গস কিয়ামত হামে দেমি অননি বি মুজিজাত এনং হুরিহা নবীউন রাসূলুনগে মুজিজাতা এবেবে কদুননা একুগা ইসফেহিঙ্গাজ একম আলনমঙ্গে আতুগা মিয়াদসমিবা কিরত কুরআনকে নবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা লেবনমে বড় মুজিজা এফতুগে মুজিজা তাওতেরং হিমেনানি এফতুগে বালাগাতা এফতুগে মানতাক আল্লাহ তাআলা মিসকুন আমর কুরাবা কাঙ্কমগা আন্নং হুরিকান্ততগে খবর দন্দেম বাবু এয়া একুগা বলমা হিঙ্গা মিফদ কমে আমুর ফুলকায়কুগ আয়ত্তগ ফেশুম ভিয়স আদি আয়ত্তগ নিমুম ভিয়স আদি আয়ত্তং ইং আয়ত গুলুন নোত এ সূরত আনে সূরত গুলি লামে ফা উম বলারুগস এভরে বলাগতরি ইতুরু ইবারত কন্নু আফতেমি এহেম বিমা আল্লাহ তাআলা ফা ফা ফুসসেউম এদি দেন্নেবুম ইস্তিগফার কুরুম আমুর কুরবি হিন্দুগা দেন মিস্তাকুন ইস্তিগফার কুরুম আল্লাহ তাআলা আমুর কুরবি এ ইলাহা কি গিনা গিনা ফাফা ফুসসাবা আফু কুরবা ওগাওয়ন্ত কামুগা কোলুনে কোলং মিস্তাকুন ওগাওয়ন্ত ইলাহ কামুগা এঙ্গেবুম কিতাম্মে গিনা গুণ ফাফে কুরবে এ ইলাহগে আলাকবেস ফাফাত ফুসসেবং এদ আল্লাহ তাআগা হযরত দেন্নেবুম উজুর নুয়াকং আলনমেনগে গেন্দে আলনমেনগে ফাফাতা বিমুগে বেইয়েবুরে গিনা কামুগে আবিয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীকু নুকুরা হালুগা এইলা ওয়া বা দাল কুরআনমা এ ফাফাতা ফুসসাওয়া দেবানকা এ ফাফাতাকা এভরুগে মাগফিরাতে দেবানকাম গা বাইন হাদিস ফুলতোগা আলনি তুম মিফাতুগে ইসবেদিয়া বাপতোগা সেবা খেঙ্গেচ
1: শে রহিমান তাকলাকি কামুগা আল্লাহ ওডিগেন বেগে মানেকি রহিমান তাকাম
0: আদামি আর-রহমান আদি আর-রহিম মিদে ইসমু ফুলুবেস উফেদিফাওয়ানে আর-রহমা এ কালিয়ানোত আর-রহমাই আল্লাহ তাআলাগে ওগাওয়ন্তকম রহমে দালালত কুরা দে ইসমু ফুলুই আর-রহমান আর-রহিম কি নাম ইস্তাফাত কি আর-রহমান কি আমুবে শামিল ওয়েগেম ওয়া রহমে এই হুরিহা খালগুতকুন আল্লাহ তাআলা লাভা রহমতে আদি আর রহিম এই মোমিন কিয়ামদ্দুগ আল্লাহ তাআলাগে খাস রহমে লাভানে কম ইশারে কুরবা কুরআন সুন্নতুং একম দালালত কুরা একালাঙ্গে রহমত নিসবে কুরবে ইসমুফুলে হেম কুরে দেনে ফদং আর রহমান রহিম মেদে ইসমুফুলা কিবেস রহমতুগে মান দেহওয়া দে ইসমুফুলো হেম মি দুনিয়াতিগা আলোন মেং ইমাম বিমিউন বাইফারং এবা ওলে এঙ্গে তো এই ফাফা কুরআন মিহু ইঙ্গে তো নতা আল্লাহ ঈমান নুয়া এতা বেক দুনিয়াগা নুহানু তানবাস কামায় কো বলে নুহানু আরাম গে বলে এম আলন মেন্না এবা ওলে আলন মিদেন আলন মেন্না আলন মেঙ্গে সিকুন্ডিগা আলন মেঙ্গে বিষ্ণুমুগা মিং কোরে বেনি নি দুনিয়াগা তানবাস কামা মি দুনিয়াগা আরাম কি এই এনাগ কুরিয়রুমা এনাগ বাজুরে কঙ্কম গুলুয়া লিবেন ইঙ্গে তো একম কো হেনে নু আল্লাহ তাআলা কি রহিম মন্তিলা এহেম বিমা এইলাগে রহমেন হুরিয়া ফরাম তক তনবস ভেগেম ওয়াতিবে দুনিয়েগা উরদুন ফরাত তক বসাল্লাহ তাআলা একঙ্কন দেবা একমকু দুনিয়েগা আরামা দুনিয়েগা তনবস কামা মিকঙ্কন লাভা ফুমকি একগো তক বস আল্লাহ তাআলাগে লোবে আলক লিবিগেম ওয়াকম মিংকুরবেন মিংগডেন্নু হেনি মা নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবিয়ুঙ্গে সাহেবা খাতিমুল আম্বিয়া নবীকমা রাসূলকা খাতিম করবি

দামমারে মায়ং আল্লাহ ওয়াহিকু রাওয়াফা ওয়া বাসফুলিকে মানাগাবে এ মিস্তাকুননে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাং হযরতুন তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াযাকা হিতাকুগাওয়া বলিতাকা শিফায়েকা মুমিন তাকুননা তেদুমাগাকা রহমতে আতুইজ্জিকং গরবরে